ভালো জোয়ার কান্না বলি আয়ো নিয়ে বেলা বলো ঘর পালো ঘর ধর্মা পরমা মেলা বন পাখামা যাতা তাতাই পলাই সাকেও ডালি।